আমি ফাবি প্রভু তরেনসিনি যীশু খ্রিস্ট গান আর কে শুনিবাতে যেবং উত্তম চাকমা গান বুদ্ধ অমরে গান শুনিছে ইচ্ছে রুইবার দিনত বুদ্ধ গান আর যীশু খ্রিস্ট গান বেশিরভাগ করে শুনিবে আমি এই কিনে শুনিবঙে গান নোয়ালে বুদ্ধ অমর।